0: lo ye nyu do cha ga pa cha ji mu ji ani no fa ne cha tha nga ye nyu hu ya ji he a ye nyu ko ni na byo du lo nga ko ni na byo mya ye nyu ga ga ne ta na le nga ne cha ga ji le lem tha ga le pa da ne ma ye nyu nga pa lem tha mu na lo ye nyu a di mai chu wi san ni ma do ni ga na ya ha mo do a ji ji chu la nga le ए दने गा यन्यो गा पा इचु मदो नलो यन्यो मदो लो ना दिमा अगथो थु छुलुंगा ले ना कोनी उजे उदु कोला जे यन्या ले हा उदु दु ले गला जे उदु को कोला यन्यो ना आदिमा अ फ्यू गे हे हे ले तुरु गे जे लो इचु मदो ना दिमा जी मे फ्यो ना मे ग तो इचु पुरा मदो लो ना तुरु तुरु तुरु nyuhu niga je ye nyai chumpu la mado lu na lo ye nyu na gani i ge ma i nya je le ma o nga lo ye nyu i ma o i chuma lu me le cho cho ya sang a ne he ko ni i chuma do lu me ya sang a ye nya na di ma tai he ge myo i san ni mwa je lo i chuma lu na tai he san ni mwa je na niu ko pila nya nga je chupu la ma lu me tai the a je tham nga je me lo tham nga je इस हनी थम गा ना लगे जिंगा ने ना तिपोना कोनी इ चुफला मलो ना कोनी आदि मा समाथि गयो का मा जाजि रो यन्यो ख्वम चामे मा जाजि ख्वम चामे मा मुआ जे आदि माने नुथा हे गे इ चुने मा छो बना नुथा जि गे मा छो बलिंग आ यन्यो ना आजि जि पुला न्यो ला गे इ चुफ मा मलो ना गे न्यो ला यो ख्वा जे यन्या सियन तो कांति छे ले गा आदि मा इ चु मलो मे आदि मा modo gama aminga na yenya di mathme na yule ni ge mine chumalo na madolo na kolo jiji pula kolo nyola kolo nyola nya ji na adima modo we lo ye nyu na phum le nga lo na phum na lang kai he oje na cha pula ge aji chu lo na ko ni oje pelum phae le tru pila nga je yenya ni chu phula malon maloni ga ga maloni ti ji ma munga na di ma mo do ma mu mi et mi ne na adi ma mo do we betali he mu thu na ga mu thu he betali ji lo to me je ya nya ji le pha ji le pha ti khi te je ra nga lo yin yu betali tu adi ma mo do we to ru pira me je ya nya ga maloni pira ji ga maloni ti khi te adi ma mo do ji ti khi te betali hum lo ma kho e to jan tha me go betali lo ma bi pi pha lo ye nyu di ma ji chu phra ya dong a le e ma ye nyu i chu do na yo je na kha mu nga ye nya di ma yo je na o a ge pho ko e ma su ga pa de la na o du ko pha ge ko ni chu phra ma lu mi ko le a di ma phi he he le ge hu e chu ma dam ye le sa ji sa la hu lo a di ma sa ji hu o ji kolo yo nyu nyu la ga ji lo ye nyu thu mi ne yo ji na o i chu na yo ji na o lu nga ye nyu thu mi ne ma nge ni ya do me ye nyu chu mo mo i de ge ma me nya le tu ru e ma ya jo yo wa na ya do me ye nyu hu na i chu phu la ga ko nga ye nyu ma do na o mya ni o mya ji ng kolo pe la nga le cha ga ne la ma ye nyu ga pa cha ga ji le le mun tha na lo ye nyu ti po na mi ja phu la lula nge ajulu ya jan le ajulu ya jan le sati pula ajulu ya le mwa le nga ya nya abe benge mi ja le lula na lo ya nya di ma ji sati pula ya le ya ta ne ya ho ajulu ya nya mi ja tu agutu ne lula nga le mu jo na ko ni ayo ma na than da phe le bu lo ya nya than da phe yo ga na a khan pula tu pula de na than da phe pula ya ya nya na mi ja lula na mi ja tu इस हनी नेगा ला आ चिते नेगा ला ले उहे पुला उमेन जंगा ला ले आदि मा चेदो ना गफुने जे चेदो गा हे ले या नु था जे या न्या ना गोपा यो हा गोपा मजो दुना थांदा फ हे जन्या ना हुने आखो मा हुने या बोमिंगा ने आ चिते ना लो ये न्यु ना मने गे ना को आदि मा मा जन्या ना को नि हले गफो चेदो नेगा ले ले हम थाने या चेगा ने हेले यो हाचे दोंगे लो यन्यो सफा पुला जाना सफा यो तिती जा कोनी यो हु जा कोनी लो यन्यो हु हु ने इचुला आने या या चे दोंगा यन्या यो हाने बोंले या बिथेंगा उ हु हु आदि मामा बिसु ओला लो गो सफा हुला आथाने ये जे थाना नमे बोंपुला hame pula bi tene u he he di mama bila an le ku ya jang a ya nya na tu pula jo na ko ni u he pula me ni jang a tho na le ga mu tha ne de to ya i dung a ya nya le ya chang he lu lo ya nyu he lu a jo ne ga mu ne i chan ni ga mu tha ne ya chang je ya nya na la u pula phang i le nga jo na ala na ho phone le la o le Ale yo lon lon lon le ya la la ji a ji lo la la ho ne a ya ya le a ji ji ya tan jing a lo na yo ha la ji de nge yo lon mya la le ma lon nya la le i son lon na ko ni la u tha phon le nga ye nya phu phu na ko ni mi ja le do tha ne ja di ma ma mo la na ko ni lo ye nyu na ku lo ja na ko ni tu phu la jo na li ble ja me lo ye nyu li ba tha gu le nga ye nya ko lo fai mai le na li ko ma gu nya ye nyu na ayo ma na บันไดหนีไฟเลยพอตื่นหน้าบันไดหนีไฟยาอย่างเงี้ยถ้ามีในบันไดหนีไฟพอยาเกือง่ายอย่างนี้น่าอยู่หาแต่ห้องกูจนน่าลอยอย่างนี้แล้วอีกคนละเฮือกูจนน่าพัดโอ้จีสะพายจนน่าลอยอย่างนี้ผมก็ป้าอุ้ยมาบีละอ้อเลยสะพายจูละอีจูละยี่เท่านั้นอีจูเนี่ยเลยอุ้ยมาบีละอ้อเลยเด็กเท่าใจอย่างเงี้ยna na ta na ya phon tha me je phon ne di ma hale sa bi go do nya pha lo ye nyu na di ma ko ni u ji na ga ya thong a ye nya di ma na ga le phi lu na ko ko ma ya thong a na ga thom na sai duam na ti wo wo le ya thong a ye nya gam na sai duang a di ma ne fai mai ga mi ja lu la ga cho ba le ayo ma neกูชิดดูทันเนี่ยกูย้ำหัวใหญ่เนี่ยที่มาฮัททงอะเกือบทุกคนนี่เล่าเขามาตีเลยไม่เจียเนี่ยน่าอายุมาเล่าตีเลยน่าเกือบทุกทุกจุดเลยเขามาใหญ่เนี่ยจีก็ไปรอหุ่มนักคนนี้นักการหุ่มตีวุ้ยวุ้ยเลยไงยังยูสมมติแต่งอะไรยังยูหุ่มนักเขามาน่าอายุฮะก็อยู่ดูยังอ่ะถูเลยนักคนนี้เมื่อน่าจุดรวมพลเลยไอ้เนี่ยอยู่น่าช่วยหาก็ไปบีอื้อละเลยอาบ้าจ้าก็ไปอาจจะปีละคนนี้ก็ไปบีอื่นละเลยก็ไปจุ่มยาอาจจะน่าก็จะนัดที่ผู้หลานน่าคนนี้ก็ไปจะนัดที่ละก็ยาดองอันเนี่ยอาเกืออีคนนี้ก็ไปยาเจออันยังเนี่ยจุ่มพงกับมลอยนิวน่าก็ไปสื่อเอลุนกับมุกโถเนี่ยเจ็ดทีมน่าคนนี้ตีสี่เย่อแล้วไงเนี่ยหุ่มคนนี้หุ่มคนนี้ใส่ดวงอายุมาแล้วนี่ละไปก็ไปขมาตีเลงานายมากว่านี้เลยจู่พวกบ่มีละคนนี้อะก็ขมาเลยเล่มฐานะเฮ็ดเดอก็ขมาเลยละเกงอะไรอย่างเงี้ยนากูรู้ไฟไหม้แล้วนาก็ไปจู่รวมพงก็อือเลยฐานะขมาอย่าจงนากาโทอะขอโทเลยลอยอย่างเงี้ยเฮ้ยคนนี้อยู่ฮะไฟไหม้แล้วไงลอยอย่างเงี้ยอยู่ๆอย่าชบาเลยอายุรู้อย่าแก่เลยอยู่ฮะคนเนี่ยอายุรู้อย่าดัวเลยจังการในทางอะไรอย่างเงี้ยก็ลอยอย่างนี้อยู่จีคนนี้ก็ไปจากกาจีแล้วเริ่มถ่ายคือเงยด้านเนี่ยอายามคนนี้อาจจะจื้อแล้วเจล่าคือหน้าคนนี้ใครเช่ากาแล้วบินหน้ามาอย่างนี้กายามาเจล่าคือหน้าลอยอย่างนี้ก็ไปช้างถ่ายหน้าคนนี้ผู้หน้าหุ่ยผู้ในลอยอย่างนี้ก็ไปอาจารย์เนี่ยช้างถ่ายง่ายอย่างนี้ง่ายคนนี้ก็ในตานายาโหยแม่อยู่อันเอากลางหือมาลอยอยู่อันนี้อายามที่ก็ลอยโจเนี่ยนาหาเนี่ยอาเป็นนาหาเนี่ยบาสถานก็คือนาหาจีเนี่ยก็นั่นแต่นาเยี่ยนี่คนนี้อยู่ยาเออสกุลามีรอยเยี่ยนี่อ่ะเยี่ยนี่คนนี้อยู่มือพ้าเอออยู่อีในรอยเยี่ยนี่อยู่ก็อยู่มือเล่มากกว่ามือเล่อขณะนิสโสคนนี้อยู่นานาเล่อไอ้ยันที่ก็รอยเยล้านในวุลาคือนี่พยาถันจุลามีเยี่ยนี่อยู่จีน่าโหยมาอยู่อันเอากลางหือมาอุดทองมา
1: ว่าสามสามแล้วเลยเดี๋ยวมีอะไรงั้นที่มาจะหัวโยอามาเลยหัวโยมีดเลยงั้นที่กายโอ้ตัวที่นี่กามโอ้ฮัทโลนาเลยโอ้你莫嘞莫莫牛罗那哦，咪嘛切工卡哦，上干阿嘞，咪滴阿个做咪，切油阿嘞嘛个嘞， chi mi zo mi ya la ti yo ga la oye. Mi je ti mo jo ga chi sa ga le ma ke le. Ho yo chi mo le zo mi ya o. Ti sa ga la lo a wo la o mi han ya yo de o le.我啥没啥来阿来的米呀喂从没找找天都爱了阿我呀米的也去呀米家阿来找天马都娘老的从没米老找找把干爱也去米老找把马干娘老喂我啥也来了看呀我妈的啥也没呀我老妈啥也吃也没呀嘞不啦吵就干了